0: മൃഗങ്ങളെ പേരിലെ മേളായി മാറ്റണം
1: আমরা এই বিরাট চক্ষু সিপিএম চুরি যা পায় তুই কম্পিউটার কিনতে আন দুঃখে তো পাই চটানিয়াও দুশে কম্পিউটার বিক্রি করলে শিকাও নে আনি মারমাত গরলে নেপাল কে নম্বর ওয়ান হারু এন্ড সাতো এডুকেশন সেন্টার হো নিয়াও ও সিপিএম মা তো কম্পিউটার পাওনু কা সাথে কম্পিউটার শিকাও নে রকে এই কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মেই ব্যাংক মেই সবই স্কুল অফিস দুন সুকে সং সস্তা মা বিগ্রো এই আয়ের আপ বনাউনে সুবিধা পিন ছ জুসে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকচাকু পিন ব্যবস্থা ছ হই কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম ও ইনভার্টার কো ব্যাটারি পানি পাইন ছ সিজি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি পো জোড়িন ছ থাও
0: আমার মনে আগে তাকে আউ তাল নো বেতাল মহিড়ের ফির দুকা পাইয়েলা ঝুষে আউ এ ফোন নম্বর 0215547787 9845351 আউ গুড ভেরি গুড ভেরি গুড

0: মোটু এতদিন কা থিও
1: কি গো কা থিও নি সলে তো নিকল দিন হই নি প্র্যাকটিস বাট
2: কি না না
0: রেগুলার না আয়র আনি আবা আব্বু তো রেগুলার
3: হোয়াট ইজ দিস ম্যান

0: าตายกมือตัดง่ายปีเลยคุณไม่รักคุณอะไรหมดนะครับทำไปปีแรกทุกคนชิบียนชูริจ้าไปตีคอมพิวเตอร์กินด่านดูแค่ตัวไปจะตายเอาดูสิเราชิบียนมาเนี่ยคนนี้คุณทำมือตัดคุณน้ำหมดแล้วต้องไม่หมดคอมพิวเตอร์บิ๊กลีกอร์เนย์ซิกาวเนย์อันนี้มาร์มัดกอร์เนย์เนปาลเคย์นัมเบอร์วันฮาร์ดูแอนด์ซาตูร์เอเจคชั่นเซ็นเตอร์โฮนี่เอาเอาชิบียนมาตั้งคอมพิวเตอร์ป่าวนุก้าสัตย์คอมพิวเตอร์ซิกาวเนย์รู้แค่อีกโอตอมบิ๊กลีฮาเลมากอร์มาบิ๊กลีกอร์เมย์เบงก์เมย์ฮาวิสคูลอาพีสดุนสุกิสังสัสตามาบิ๊กลีเทียร์อะไรแบบEnglish language kaccha kubin vyavastha chahoy. Computer, laptop, printer, photocopy machine, intercom system, inverter, solar system. Ab inverter ko battery pani paincha. CC camera ar bharpar do internet pani pa jodincha thau. Ama mone kai lage dake. Au talno betal mahider phir duka paiela ni jhuse. Au ye phone number 021545787. 9942535541. Ab bhayo. Ab good very good very good.
1: Luga lagau. गाडी चढ्ने ठाउँसम्म जाऊ गाडी चढ अस्पताल पुगेर पुर्जी काट लाइन लाग कहिले नाम बोलाउँछ अनि बल्ल डाक्टर देखाउन पाइन्छ
2: के भो बोलादै के गुनगुनाइरहेको
1: हैन बुढीलाई डाक्टरकोमा लानु पर्ने कति समय लाग्छ भनेर यसो हिसाब गरेको
2: हेत तेरी अब पनि डाक्टर देखाउन समयको हिसाब गर्नुपर्छ त अब त सिधै हाम्रो पात्रो खोल्नु अनि कुन रोगको विशेषज्ञ डाक्टर देखाउने हो उसलाई अडियो या भिडियो कल गर्नु
1: यति सजिलै
2: अनि त अब हाम्रो पात्रो एपबाट विशेषज्ञ डाक्टरसँग परामर्श लिन एकदम सजिलो छ न पैसा लाग्छ धेरै न समय जान्छ खेरै